0: मेरे सपने गाना बस प्रोग्राम में पेश की गए आप सभी सुनने वालों की सेवा में सर है नौ का वक्त रेडियो SBS का प्रोग्राम आप सुन रहे हैं। पुरानी फिल्में संगीतों का प्रोग्राम पेश किया जा रहा है।
1: Dit is Dick ter Hark met de hoofdpunten van het radionieuws op Radio SBS. Uit onderzoek van de Wageningen Universiteit blijkt dat Nederland de dodelijkste wolven van Europa heeft. Vorig jaar zijn in Nederland 3300 dieren gedood door 131 wolven. Dat zijn 25 dode dieren per wolf, het hoogste aantal in Europa. PostNL wil dat de postwet wordt herzien omdat de regels volgens het bedrijf niet meer passen bij de huidige postmarkt. In het zuiden van Spanje zijn zeker 12 mensen om het leven gekomen bij bosbranden. De meeste mensen kwamen om het leven toen ze probeerden te ontsnappen aan de hevige branden die gisteren uitbraken. Sommige van hen werden dood aangetroffen in een auto. In de meeste steden in Nederland bleef het na de 2-0 nederlaag van Marokko tegen Frankrijk redelijk rustig. Het weer, op de meeste plaatsen zonnig, in het noorden eerst nog wat mist en bewolking. Bij een zwakke tot matige noordoostenwind wordt het vanmiddag 20 graden in het Waddengebied en zo'n 30 graden in het zuiden. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Dit is Dennis Mooij van de ANWB. Er staan op dit moment nog weinig files. Op de A12 richting Duitsland heb je voor de Duitse grens bij 7 naar 5 minuten extra nodig. A16 Breda-Rotterdam voor Terbrechtseplein 10 minuten vertraging. En ook 5 minuten extra op de A76 van Geleen naar Aken tussen knooppunt Kundeberg en de Duitse grens.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS. Maak je dag compleet en luister Radio SBS.
0: पुरानी फिल्में संगीतों का प्रोग्राम आप सभी सुनने वालों की सेवा में बस पेश किया जा रहा है। हमारी सभी सुनने वालों जो रेडियो SBS का ऐप पर ऐप किया है, शुक्रिया धन्यवाद के आप सभी हॉलैंडीज से, हॉलैंडीज के बाहर देश विदेश से ऐप किया है, ऐप कर रहे हैं और रेडियो SBS का खास प्रोग्राम में भी साथ देते हैं। स्टूडियो की ओर भी काफी सुनने वालों बस तार किया है, खासतौर पर दनहा शहर की रहने वाली उषा।

0: Dit is Dick ter Hark met de hoofdpunten van het radionieuws op Radio SBS. In Den Haag zijn 11 mensen aangehouden na de kwartfinale van het WK voetbal, waarin Marokko gisteravond van Frankrijk verloor. De politie werd bekogeld met vuurwerk en glazen flesjes. Ook scandeerden de jongeren leuzen als alle Joden zijn homo's en Hamas, Hamas, Joden aan het gas. In het tweede kwartaal zijn de huurprijzen in de vrije sector gestegen vergeleken met dezelfde periode vorig jaar. Uit onderzoek van de Wageningen Universiteit blijkt dat Nederland de dodelijkste wolven van Europa heeft. Vorig jaar zijn in Nederland 3300 dieren gedood door 131 wolven. Dat zijn 25 dode dieren per wolf, het hoogste aantal in Europa. PostNL wil dat de postwet wordt herzien omdat de regels volgens het bedrijf niet meer passen bij de huidige postmarkt. Het weer, op de meeste plaatsen zonnig, in het noorden eerst nog wat mist en bewolking. Bij een zwakke tot matige noordoostenwind wordt het vanmiddag 20 graden in het Waddengebied en zo'n 30 graden in het zuiden. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
1: Nu de verkeersinformatie op Radio SBS.
2: Dit is Dennis Mooij van de ANWB. Er zijn op dit moment geen filemeldingen.
1: Tot zover de verkeersinformatie op Radio SBS.
3: रेडियो एसबीएस का प्रोग्राम आप सभी सुनने वालों की सेवा में पेश किया जा रहा है। अलकमार शहर के अंदर कमला भी हमारा प्रोग्राम इस वक्त सुनते हैं। कमला को भी एक शुभ दिन पेश किया जा रहा है और रेडियो एसबीएस का प्रोग्राम जरूर सुनते ही रहना और शुभ दिन बस पेश किया जा रहा है। सुनने वालों एक गाना की ओर हम आपको ले चलेंगे। अब की बार प्रोग्राम में जो पेश किया जा रहा है आप सभी सुनने वालों की सेवा में और गाना आज की प्रोग्राम में सुनना चाहते हैं इंडिया भारत देश नोएडा के रहने वाला अरुणेश। अरुणेश ये भोजपुरी गाना बस सुनना चाहते हैं आज की प्रोग्राम में मोहम्मद रफी की आवाज में जो पेश किया जा रहा है।
4: सरीठ डोले मनवा कि ही आरा में उठत हिलो अरे पुरवा के झोंकवा में

सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई. समुद्र बादशाह एंड आस्था गिल. En het volgende liedje in het programma Geet Onkelher via Radio SBS is uit de film Churalia Het Tumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.